0: কারণ কিজো আইজ ময় মুদা উজে কি মুদ কারণ ইডম তার ঋতু পরিবর্তন হই নায়া তামা লেবুতে জলবায়ু পরিবর্তন রোকায় নায়া বারু উপায় লাম কোন হকড়া অনুসার কামু করায় নায়া ইকুট জরুরি আইজ আগর আপন অস্তিত্বতে ও উসলোতে বঞ্চায় কে উন্না আইজলা জলবায়ু পরিবর্তনতে রোকায় নায়া কামু এবং মঞ্জ উবর লেবুয়া কামু না লাগে চাহে কো যাহা ক্ষেত্র বিশেষ কামু না লাগে মুদা শুরুয়াত কো মঞ্জ উবর বুঙ্গা হইনা পালতে হিনা থং আপসিপ না ইকুট জরুরি আইজ প্রকৃতি রক্ষা করায় না হর লেবুয়া পরম কর্তব্য হইনা চাহি পর্যাবরণতে বঞ্চায় না মুদ উপায় উঘাই অডমতা যুঘায় সে যুঘায় দারু খুন্টো অন্না কিনির ঝাঙ্কয়া রক্ষা করায় না আন্দাজি দারু খুন্টোতে ডিজনা তায় বঞ্চায় না হর লেবুতে মঞ্জ উবার দারু অন্না হকড়া পালাদারি করায় না থং উকসায় না চাহি খেতি উসলোতে মেলায় খালি পারতি ঠাঁড়ো কিতে সব বারানা দারু কিতে অন্না চাহি উঘায় বং কয়োয়া কডিল কো কাম হইনা গা ওডো ডাগা সৈজ দারু কিয়া সিরে তবলুং ডেপনা দারু অন্না সে লক্ষা জো বারখা ডাক বং যুঘায় তুডা ডমনা ইনানো দারুয়া জুট লক্ষাতে ধো উনতে মায় ক্ষীরম অম্পায়া ডাকতে হঘায় ঠাঁড়োতে কনন মাহা বাঁধো বাই কন রোকায় না চাহি ন আতে লেবুতে হাইন কাম ওডো ফায়দা যুঘায় হইনা উঘায় বং উসলোগা ডাগা সইয়া সন্তুলন জো বনে আওনা পালতে কল কারখানা খোলায় না থং বারু ঠাঁড়ো রায়না চাহি আতে ন লেবু যুঘায় লেবুতে যুঘায় হাইন আবু হই গুড়ু কারখানায় চলতে বাতাবরণ আবু কডিল গুড়ু উকড়া বারু ধ্যান উন্না আইজ ইনানো বাতাবরণ কডিল নাসে আনিংতে বেড়োয়া পারা বাইংনি রাফ বুং বঞ্চায় নাওয়ালা ওজন তারফা জটঙ্কা তাই হতায় বেড়োয়া পারা বাইংনি রাফ সোজ ডা উসলোতে ঠোতাই উঘায় বুং রাকামা কসু ফাইলে তাই মায় বাতাবরণ পর্যাবরণ সন্তুলন বাগড়ে গা চলতাই মায় কারট কাট বিরু কি পাগলে গা চলতাই মায় সমদরতে ডাক যুঘায় তাই উ সব কারণে গা ঋতু পরিবর্তন হইতাই উ সবতে আনিং মানোয়া যাইত রোকানা পালতে নিং পর্যাবরণতে প্রদূষণ মুক্ত বাইকন আগর পর্যাবরণ সুধম আওনা লা ওজন সমস্যা হইনা ওডো ওজন সমস্যা হইনা লা আনিং উসলো সন্তুলনতে আওনা যুঘায় গরম হইনা ইনানো ওজন সমস্যা কারণে গা ধরতি যুঘায় গরম হই গা চলতাই রো সব কুছ পরিবর্তন হই গা চলতাই লা আনিংতে উকড়া বারে কোনট না আই ন আনিং ইঘায় পর্যাবরণতে প্রদূষণ মুক্ত বাইনিং এ সাংতে আওয়াও হার লেবুতে জাগরুক হই না আই রো জাগরুক করায় না আই হার লেবুতে দারু খুন্টো অন্না র হকড়া রক্ষা করায় না থং উকসায় না চাহি উকড়া থং এবং সরকার আশ্রা বুং করায় না চাহি আপন অস্তর বুং আপন ফায়দা সোচায় কোন জো লেবুতে দারু খুন্টো অন্না চাহি তামাকো কেন্দ্র র রাজ সরকার সিরে সরকারি গ্যার সরকারি সংস্থা কিজো উ ক্ষেত্রতে কামু করায় না থং মুগাম ডেলতাই মায় কাইকঠো যোজনা কিবুং দারু অন্না কিনির বাঞ্চায় না কামুতে জোড়ে ডম জোড়ে তেজ মায় লেবু কি উ ক্ষেত্র বুং জোড়ে না থং ফেরি বুং প্রশিক্ষণ ব্যবস্থা করায় তেজ মায় ফেরি বুং অন্না থং দারু তাজ তেজ মায় বাস এসাং হার লেবুতে সকারাত্মক সোচ উনকন আপনেতে উ যোজনা কিয়া সরি জোড়ে ডম আপন কর্তব্যয়া বারু বো পালন করায় না আই ইনানো উ সুপ কামু সুবা সহযোগ লামতে এনএম সহযোগ কোনন চাহে মহা আতা যোজনা জো সফল হইনা পালতে হিনা থং হর লেবুতে উকড়া মরমতে বুঝিনা আই রো হডম কিতে জো সমঝায় না আই আনিঙা নারা হইনা চাহি দারু খুন্টো অনে পে দুনিয়াতে বঞ্চায় পে ইনকো উ গামনা লামতিং ন আনিং ঝাড়িতে আপন ও দুরাতে ওগা গোজ সিট কিয়া নিমি বুং মঞ্জ উবার দারু খুন্টো অন জাগায় না চাহি উঘায় বুং সব লেবুতে দারু খুন্টো বুং प्रेम होइना रो दारू खुंटो व रक्षा को होइना गा सोरी सोरी पर्यावरण प्रदूषण जो काम होइना आनिंग उस योगदान कराए कौन ऋतु परिवर्तन ते रोकाय ना पालते निंग नेडा आवाओ तेगा आनिंग झाड़ी ते जाइडिम ना आई रो अपन अस्तित्व ते बनचाय ना थोंग हर संभव कोर्निस कराय ना आई लेबुआ मोइन कोनोन योगदान दुनिया उसलो ते बनचाय ना थोंग संग्रो ते ला उकड़ा ते महा ओडो ई कायम होइना
1: तामा बासिल वा क्यारी कुट बारु वो उतुनो केर जलवायु परिवर्तन ते अनिंग या योगदान ते सो तो जलवायु अनिंग या आजियम या मन हिस्सा है के हिना थंग होजे छेड़छाड़म करायना है के लागा अनिंग या पर्यावरण बारु आना आय पे तमाम पे अलोंग अलोरे पे वो अलोंग ते अलोंग सी केर वंदना टेटे केर रसांगो डोम के